0: ওটা দেখছি যে নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি খবর দিলা সব ঠিকঠাক
0: এই কি বলবো ওটা দেখছি যে পল্লু টুরমা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীকে জানছ ভেছ কেটালে ঝুটো আরোপ হো ভাঞ্চ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাইদিন পর্যন্ত নিবেদন দিয়ে তাই ন্যায়িক সমিতি সদস্য মত
1: ছলফল করি জবরদস্তি করেন জস্তো আরোপ ছলফল করিলাপত্র করিদেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে না ক্ষেত্র অধিকার মুচে কাম করিও আমি নই পড়ছ হয় ফের
0: তুল ছিমিক কুড়া কিন লম্বাউন আমি মিলাম হুদিন
1: এস্ত ঘটনা আমি মিলাম থালে অপরাধ ঝন বন সকা কুড়া থা পাওন সাথ প্রহরীলা জানকারী করাউন পর্ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় গোপনীয় রাখন পর্ছ জবরদস্তি করণ জস্তা অপরাধ মিলমিলাপ হইন উজুরীকরণ সুরক্ষিত সমাজ নির্মাণ সরকার বিজ্ঞাপন বোর্ড
2: বসেছ তিন দিন দেখি দাঁত দুখে হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নই জানু পর্ছ
3: কতি পীর মানেকো কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরি বসন্ত বজার মা দাঁতকো সবই সেবা সুবিধা সহিতকো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসকে তো বরু জানুস তেই
2: ও কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলুদূত কুন্ডিনগর পালিকা পাঁচ বসন্ত বাজার সল্লি সুলুখুম্বু
3: আমরা সেবা
4: দাঁত সফা করে দাঁত তলকাউনি দাঁত মা সিমেন্ট ভরনে দাঁত কলর কো সিমেন্ট ভরনে মধুকাই দাঁত নিকালনে দুঃখী কো দাঁত লাই মধুকে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনি নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনি গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনি গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনি বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনি দাঁত কো এক্সরে গর্নি সুন চাঁদি কো দাঁত রাখনি গিজা সুনিনে রগত আই রাখনি মুখ গনাউনি সমস্যা কো উপচার গর্নি বচ্চা কো দাঁত নিকালনি সাথে কিরা লাগে কো দাঁত ভরনি বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগে র দুখে মা উপচার গর্নি র মুখ নখুলনি সমস্যা কো উপচার গর্নি
5: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসকের দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে সম্পূর্ণ সাবধানী রপনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবা দিয়ে সমেত সম্পূর্ণমা জানকারী গরাইছ সময় বিহান 9 বজেদেখি বেলুকি 7 বজেসম্ম পুনশ শনিবার দিন সাথে অন্য সার্বজনীন বিদায় দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সেবা সুবিধা লি সকলে
6: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বজার সোলুখুম্বু জলময় অবজেক্ট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবন বিচমা প্রোপাইটর শ্রীরাম সহনী সম্পর্ক 9821129990 র 9746583087
7: আজ মেরো জন্মদিন হো
8: যাদ তো সংসার কি সবভন্দা রামরে মে প্রিয় মায়ালু হাজারকো জন্মদিন মেলে কসরি বলুনা র ল আঁখা বন্ধ গর ত
7: এসেই জিসকিলাম জাজর পানি ল আঁখা বন্ধ গর
8: ল অব আঁখা খোলা ত
7: ওয়াও কস্তো রামরে উঠি অনি মন্ডল সূত্র পানি ওহো মানে তো সোচে কি থিয়ে না একই পটক এত ধেরেই উপায় পাঁচ বন্ধে তা মেরে প্যার বুড়ো কথা বাট লিয়াউনু ভায়ো এস তো আকর্ষক ডিজাইন কা উঠি রমন্ডল সূত্র অরু কাহা বাত হুন রহজুর বিধান সুলতাদি পতন বাত হুন বিধান সুলতাদি উদ্যোগ মা নয়া তথা আধুনিক ডিজাইন কা সুলতাদি কা আকর্ষক গর গহনা হরু পাউন কা সাথে অর্ডার অনুসার কা গহনা হরু তপাইলি খোজে র ভনেকে সময় ভিতর বনাইছ মন্দির মা চধাউনে ভিয়েটি প্রচলিত গহনা ঢুঙ্গি বিলাকি মাংদারি তিলহরি লগায়েকা গর গহনা মেটকো ভাউমা বনাইছ রাশি অঞ্চলকো পাথর পনি পাইছ প্রোপাইটর বিধান রহ পাল সম্পর্ক নম্বর 9742848456 র 9867530620 গ্রাহক সন্তুষ্টি নেই আমার লক্ষ্য হল বিধান সুন্তাদি উদ্যোগ সুনুদুৎকুন্ডা নগরপালিকা কুড়া নম্বর 5